রাম রাম সিয়ারাম সালাম ওয়ালাইকুম চার কর চুপ চুপ চুপ প্রিয় চুপ চুপ ঠান ঠান ফুট ফুট ফুট ফুট ফুট ফুট ঠান ঠান ফুট ফুট হাউ ডু ইউ ডু পাম চিক চিক চাম চিক চিক পাম চিক চিক চাম চিক চিক পাম চিক বুব চিক পাম চিক বুব চিক পাম চিক বুব চিক পাম চিক বুব চিক পড় কে বোল বেটা পাম পাম পড় কে বোল বেটা পাম পাম পড় কে বোল বেটা খিড়কি খোল বেটা পাম পাম চিক পাম পাম চিক পাম পাম হে বাবা লোক শুনো কাকা লোক শুনো দাদা লোক শুনো জলদি জলদি দেখিয়ালে বাসা না দেখ কুড়িয়ে এ পুত্র দেখ ভাই ইধরা।